মাত পিতা পাই সুত বন্ধত আর কোন গ্রহ কি না রহাও তন তে প্রাণ হোত জব নিহারে তের কো প্রেত পুকার আদ ধরি কো নে রাখে করতে দেখ নিকার মৃগ কৃষ্ণা জো জগ রচনা যে দেখো হৃদয় বিচার কহো।

তোর খসমে কা হুকুম পায়া বিন সতগুর চেতে না যায় সতগুর মিলিয়ে অন্তর রব রহা সদা রহা লিব লায় দম দম সদা সমালদা দম না বিরথা যায় জন্ম মরণ কা পাও গয়া জীবন পদবী পায় নানক এও মর্তবা কৃষ্ণো দে জিষ্ণু কৃপা করে রজায় পৌড়ী আপে দানা বিনিয়া আপে প্রধানা আপে রূপ দিখালদা আপে লাল সিয়ানা আপে মুনি বরতদা আপে